প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনু

অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতরির সহিত আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত নরূপত আকাশবাণী।

0: করিলো। কাইলে আমার দলৈ সমাজের লগত কামাখ্যা মন্দিরতে এখন সভা আছে, যত আমি সকলে উপস্থিত থাকিম। আর গুয়াহাটী পৌর নিগমের পর যেখানে স্বচ্ছতার ক্ষেত্রতে হোক বা বিভিন্ন ফগিং করার ক্ষেত্রতে হোক, লাইটর আমার জিও সেল দ্বারা আমার করা হয়েছে, খোয়াপানির ক্ষেত্র আমার LNT আর আমার গুয়াহাটী পৌর নিগমের দ্বারা সমগ্র এই কামাখ্যা ধামত পানি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। আর তলত ভক্তপ্রাণ রাইজের কারণে যেখানে আমার শিবির হব, সেই শিবির সময় সাফ চিকুণ করার ক্ষেত্রতে হোক, ব্লিচিং ছুটিয়ার ক্ষেত্রতে হোক, মহর কারণে ফগিং করার ক্ষেত্রতে হোক, খোয়াপানির PHC লগতে গুয়াহাটী পৌর নিগমে এনে ধরনের পানি যোগান ধরব, বিভিন্ন ধরনের ক্ষেত্র যত যত তেনে ধরনের শিবির হব, সকলতে আমি চোয়া চিতা করার কারণে ব্যবস্থা আমি গ্রহণ করি।
1: রাজ্য সরকারে মহাবিদ্যালয়ত শিক্ষা গ্রহণ করা ছাত্র ছাত্রীসকলের বাবে প্রবর্তন করা বিনামূল্যা মাচুল আঁচনির বাবদ সরকারী মহাবিদ্যালয়সমূহক চলিত 2025-26 শিক্ষাবর্ষত ব্যয়পূর্তি ধন হিসাবে ইতিমধ্যে 204,94,00,000 টাকা মুকলি করে দিছে। শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে কালি এই তথ্য সদরি করে কয় যে বিগত 2024-25 শিক্ষাবর্ষের বাবেও মহাবিদ্যালয়সমূহে মাচুলের বাবদ ব্যয় করা ধন সংশ্লিষ্ট শিক্ষানুষ্ঠানসমূহের বাবে মুকলি করে দিয়া হয়েছে। রাজ্য সরকারে মুঠ 30 কোটি টকার একটা অবশিষ্ট পরিমাণের ধন মুকলি করবলে বাকি আছে, যদিও বিধানসভার বাজেট অধিবেশন সমাপ্ত হওয়ার লগে লগে সেয়া মুকলি করা হব বলে শিক্ষামন্ত্রীগী অবগত করে। আর্থিক অসুবিধার বাবে রাজ্যের কোনো যোগ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভের বঞ্চিত হবলগা নহয়, তার বাবে রাজ্য সরকারে বিনামূল্যা মাচুল আঁচনি সফল রূপায়ণ করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে তেওঁ উল্লেখ করে। রাজ্যের ভিন্ন প্রান্তত জেলা প্রশাসনসমূহে অবৈধ দখলকারীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখিছে। ডিব্রুগড় জেলা প্রশাসনে কালি ব্রহ্মপুত্রের পাৰত অবৈধভাবে ঘর সাজি বাস করে থাকা কেইবাটাও পরিয়ালের বাসগৃহত উচ্ছেদ চলায়। এই অভিযানের ফলত অঞ্চলবর সঘনায় সংঘটিত হয়ে থাকা অসামাজিক কার্যকলাপ আর মাদক দ্রব্যের প্রচলন রোধ হব বলে স্থানীয় লোকসকলে আশা প্রকাশ করেছে। ডিব্রুগড় জেলাত নগরীয় পরিবহন ব্যবস্থা শক্তিশালী করার যাতায়াতের সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে কালি অতিরিক্ত জেলা আয়ুক্ত, ডিব্রুগড় পৌর নিগমের ভারপ্রাপ্ত আয়ুক্ত, জেলা পরিবহন বিষয়া আর যান বাহন পরিদর্শকে মুরলীধর জালান বাস টার্মিনাস পরিদর্শন করে। দলটোয়ে বাস টার্মিনাসটোর বর্তমানের সুবিধাসমূহ, কার্যকরী ব্যবস্থা আর সামগ্রিক আন্তঃগাঁথনি পর্যালোচনা করে। এই পরিদর্শনে রাজহুয়া পরিবহন সেবার মান উন্নত করা, পরিবহন আন্তঃগাঁথনির দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা তথা যাত্রীসকলের বাবে অধিক নিরাপদ আর আরামদায়ক যাতায়াতের সুবিধা প্রদানের ক্ষেত্রে জেলা প্রশাসনের প্রতিশ্রুতিবদ্ধতা প্রতিফলিত করে। বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়ায় কালি শিবসাগর চৰাইদেউ আর শিবসাগর জেলা বিজেপির বিশেষ সাংগঠনিক সভাত অংশগ্রহণ করে দলের ভবিষ্যৎ কার্যসূচীর রূপরেখা দাঙি ধরে। তেওঁ বুথৰ পৰা ৰাজ্যিক পৰ্যায়লৈকে সকলো কাৰ্যকৰ্তাৰ সৈতে মত বিনিময় কৰে। দলীয় কাৰ্যকৰ্তাসকলক অধিক সক্ৰিয় কৰাৰ উদ্দেশ্যে দলটোৱে মণ্ডল আৰু জিলা পৰ্যায়ত প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিব বুলি তেওঁ প্ৰকাশ কৰে। সাংগঠনিক সভাৰ পাছত ৰাজ্যিক সভাপতিগৰাকীয়ে শিৱসাগৰ নগৰৰ কালীপ্ৰসাদ সোৱৰণী সভাগৃহত এখন সংবাদমেল সম্বোধন কৰে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ 12 বছৰীয়া কাৰ্যকাল উপলক্ষে 10 জুলাইৰ পৰা এলানি কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হ'ব বুলি তেওঁ এই সংবাদমেলতে প্ৰকাশ কৰে। এই কার্যসূচীসমূহের ভিতর গছপুলি রোপণ, যোগ দিবস পালন আর রাইজর হৈতে সংযোগ অভিযান অন্তর্ভুক্ত হব বলে সভাপতি শ্রী শইকীয়ায় প্রকাশ করে। যোরহাট জেলার তিতাবৰৰ চৰাইপানী গোহাইবাড়ি চাহ বাগিচাত চাহপাত ছিঙি থকা অবস্থাত বজ্র পড়ি কালি এগারী শ্রমিকর মৃত্যু হয়। মৃত শ্রমিকগী বাগিচাখনের নিয়মীয়া কর্মী রুমা ওরাং বলে জানিপরা গেছে। কর্মীগী ততাতৈয়াকৈ হাসপাতাল নিয়া হয় যদিও চিকিৎসকে তেওঁক মৃত ঘোষণা করে। আমার এটার বাতরি ইমানতে অন্ত পড়ল। পরবর্তী বাতর পুয়া 9 বজাত শুনবলে পাব।
2: एक जमाने में हुकुम सिंह को घर वाले कुरकुरदास बुलाते थे, क्योंकि लाइट पंखे चालू देखते ही वो सब पर चिल्लाने लगते थे,
3: अरे रमुआ ये पंखा क्यों खुला छोड़ा, बिजली का बिल क्या तेरा बापू भरेगा।
2: पर आज उन्हें सब प्यारे लाल बुलाते हैं, क्योंकि जब से उन्होंने सोलर पैनल लगवाया है तब से मीटर की सुई भी चैन से सोती है। और हुकुम सिंह भी, PM सूर्य घर मुफ्त बिजली योजना आज ही रजिस्टर करें PM सूर्य घर.gov.in पर।
4: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं फरहत नाज। और अब मुख्य समाचार। स्लोवाकिया ने प्रधानमंत्री मोदी को अपने सर्वोच्च नागरिक सम्मान ऑर्डर ऑफ द व्हाइट डबल क्रॉस फर्स्ट क्लास से सम्मानित किया। प्रधानमंत्री नरेंद्र मोदी आज फ्रांस के एवियों में G7 शिखर सम्मेलन में भाग लेंगे। कनाडा और ब्रिटेन के प्रधानमंत्रियों तथा संयुक्त अरब अमीरात के राष्ट्रपति के साथ द्विपक्षीय बैठकें भी करेंगे। सरकार ने डीजल और विमान ईंधन पर निर्यात शुल्क बढ़ाया, पेट्रोल पर निर्यात शुल्क में कोई परिवर्तन नहीं। भारतीय जलपोत दिशा 62,370 मीट्रिक टन LNG के साथ हॉर्मुज जल डमरू मध्य से सुरक्षित निकला। दक्षिणी कैलिफोर्निया में अमरीकी वायुसेना ठिकाने पर B-52 बम वर्षक विमान हादसे में 8 लोग मारे गए। और फुटबॉल में फीफा विश्व

জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি ধুবুরী জিলার রেহরূপ সুদিলে আজি লগ পালে আমার সংবাদদাতা প্রদীপ সাহাগ। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু আরম্ভ করবলে লৈছো লাইভ ফোন ইন কল্পতরু। শ্রোতাসকলে জানে যদিও আমি আপনার ফোন নম্বরটি কই দিছো, নম্বরটি হল 9435405222 আর 03612662325। আপনাদের আপনার প্রিয় গীত শুনবর আমার এই দুটি নম্বর ফোন করি, আমার এই দুটি নম্বর আপনাদের ফোন করব, আমি আপনার ফোনের অপেক্ষাত আছো। আপনাদের ফোন করে মানে আমি এই সময়তে এটি ভূপেন হাজরিকার কণ্ঠর গীত শুনো হোক।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: আমি পাছৰ গৰাকী শ্ৰোতাৰ সৈতে কথা পাতোঁ। হেল্ল'
4: বাৰমক্কা।
3: নমস্কাৰ, আপুনি ক'ৰ পৰা কৰিছে? দিনেশ শর্মাই কৰিছে যোৰহাটৰ পৰা। আপুনি কোনটো গীত শুনিব বিচাৰিছে বাৰু? প্ৰথমে সেইটো কওক।
4: মই জুবিন গাৰ্গৰ গীতা বজালে হ'ব।
3: জুবিন গাৰ্গৰ যিকোনো এটা গীত বজালে হ'ব নহয়?
4: হয়।
3: আপুনি অনুষ্ঠানসমূহ যোৰহাটৰ পৰা শুনিছে স্পষ্টকে?
4: মোবাইলতে এপৰ যোগে শুনি আছো।
3: এপৰ যোগে শুনিছে?
4: মই এতিয়া বৰ্তমান ডিউটি বা না ডিউটি আছে, এতিয়া ঘৰলৈ আহি আছো। ঘৰ পাইছো
3: বৰ্তমান। ঘৰ পাইছে? হয়। আপুনি
4: মই নাম এটামান কৰি বিচাৰিছো।
3: কওক কওক। আপুনিও এতিয়া ঘৰলৈ আহিছে নহয় জানো, জিৰাব ঘৰত এতিয়া আহি শুনক আপুনি শুনিব বিচৰা গীতটি।
4: ঠিক আছে, ধন্যবাদ।

0: ফোন ইন গল্পটরু অনুষ্ঠানটির আজিলো ইমানতে অন্ত পড়িল।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: কি হয়
2: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: আজি নিশা 8:02 খেল আৰু খেলুৱৈ অনুষ্ঠানত ফিফা ৱৰ্ল্ড কাপ ফুটবল 2026 এই বিষয়ে হোৱা এটি আলোচনাৰ প্ৰথম ভাগ। আলোচনাটিত ভাগ ল'ব বিধান দাস, গণেশ ৰয় আৰু সুসীম ঘোষে। অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা প্ৰবাল কুমাৰ শৰ্মাৰ।
4: হেৰৌ, এতিয়া দেখোন তই নিজৰ স্বাস্থ্যক লৈ একেবাৰে চিন্তামুক্ত।
5: চিন্তা কিয় কৰিম, মই একেবাৰে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
4: কোন ঠাই অ?
5: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
4: তাত হেৰ কি কি সুবিধা পোৱা যায়?
5: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
6: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
5: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
3: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান ভেটাপাৰা গুৱাহাটী।
0: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু জীবন সুরভি।

0: জীবন সুরভি অনুষ্ঠানটির আজিল ইমানতে অন্ত পড়িল।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটো কি
2: নহব কিয়? হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে,
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি,
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক ৰাষ্ট্ৰীয় শৈক্ষিক গৱেষণা আৰু প্ৰশিক্ষণ পৰিষদৰ দ্বাৰা প্ৰায়োজিত এটি শৈক্ষিক অনুষ্ঠান উমংগ।

0: কাহিনি পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

0: এবং তালুত খায়, এটা সংজ্ঞা গীত বুলি কয়, ডাক তালুত খায়। আর হেনকা তাল বিহীনভাবে গায়।
1: আপনি যেতিয়া মঞ্চলৈ আমন্ত্রণ পায়, তাত আপনি সাধারণতে কি গীতর কারণে আপনার অনুরোধ বেশি হয় যে এই ধরনের গীত পরিবেশন করবেন?
0: মানে কৈছো যে মই আগতে মই দৰখন দেহতাল খুব ভাল পাইছিলো, এটা মানে মানে বহুতে বুঝি না, তালর বহুত হেৰি আছে, তাল জ্যোতি তালখন মানে বহুত দীঘল তামডালখন, গতি সেইটো মই বাদ দি মই এটা নারায়ণ কাহিনী ভক্তি ইমান ভাল পালো আপনার প্রোগ্রামত। মই আগতে এটাও রাতেপার স্পেশাল প্রোগ্রাম দিয়ে নয় তাতে মই গাইছো, সেইটো মোৰ সিমান মই জানিছো মই ভাল হওয়া নাই সিমান যেটা গাইছিলো, সেই সময় সেইটো ভাল বুলি ভাবছিলো। আর যেটা মই আপনার প্রোগ্রামত করেছো, মই বহুত নারায়ণ কাহিনী ভক্তি মই গাইছো, আর আপনার এই
1: যেবিলাক আমার বাহির মঞ্চের অনুষ্ঠান আমি
0: গাইছো, মই সেইটো মানে বড় ভাল, মই বিরাট ভাল পাওঁ আর গাই, তৎক্ষণাৎ সেইটোই আহি যায় গীতটো। তাতে কিন্তু আমার একে সুরত আমার মূল সুরত গাই আর বিভিন্ন সুরত আমার ভাঙনি করে গাই, তারমানে ভেরিয়েশন আছে, ভাল লাগে আর কথাবিলাক ভাল লাগে। আর সেই কথাবিলাক আমার আগতে এনেকৈ সৃষ্টি আমি করা নাই, সৃষ্টি আগতে সৃষ্টি করেছিল, তার মানে কিছুমান কথা আছে আমার সুরবিলাকর, যে এই সুরখিনি গাই আছে তাতে এখন করুণ সুরের একটা পড়ে, সেই সুরটি গালে ভাল লাগে। তেনেকুৱাকৈ সেই আটাবোৰবিলাক আৰু ভাবিছোঁ আৰু তেওঁলোকে যেন এইবিলাক ধুনীয়াকৈ সজাই থৈছিল, সেইমতে আমাৰ বৰপেটাহঁতে তেনেকুৱা ধৰণে গায়, মানে অতি সুন্দৰ, ভাল লাগে আৰু।
1: আপুনি তেনেকৈ একেটা গীতকে তাৰমানে বিভিন্ন ধৰণে বিভিন্ন প্ৰকাৰে আপুনি গাইছেও,
0: ট্ৰেইনিঙো দিছোঁ এনেকুৱা ধৰণে, আমাৰ গুৰু শিষ্য পৰম্পৰাত সংগীত নাট্য একাডেমী আমাৰ গুৱাহাটী শাখা সত্ৰীয়াকাণ্ড ট্ৰেইনিং দিছোঁ, মই অসম চৰকাৰৰ পৰা ট্ৰেইনিং দিছোঁ, বহুত আগতে চাকৰি নকৰোঁতে ট্ৰেইনিং দিছোঁ, বিজনীত দিছোঁ, গৌৰীপুৰত দিছোঁ,
1: আগতে অতিথি শিল্পী হিচাপে আপুনি দিছিলে, তাৰপিছত আপুনি, আমি আপোনাৰ ব্যক্তিগত জীৱনটোলৈ পিছত আহিম, তাৰ আগতে আপোনাক সুধিব খুজিছোঁ যে আপুনি এই যে মঞ্চত এগৰাকী শিল্পী হিচাপে মই যেতিয়া আপোনাক নিমন্ত্ৰণ কৰোঁ, আপোনাক কোনবিধ বৰগীত বা নাম নে হোলী গীত নে নাও খেলৰ গীত নে কোনটোৰ কাৰণে আপুনি বেছি আমন্ত্ৰণ পায়?
0: মই নাচিছো, মই মানে ট্ৰেইনিঙো দিছো বহুত লৰাক, মই একেলগে 50 জন লৰাক মই এই কাজিৰঙা ফেষ্টিভেলত মই নচুৱাইছো 50 জন, একেলগে হোলীও কৰিছো, সেই 50 জনৰ দ্বাৰা একেবাৰে নাও খেলৰ 6খন নাও একেলগে দিছিলো, প্ৰথম ডাঙৰকৈ পাতিছিলো, তাতে মই বৰপেটাত 1 মাহ ট্ৰেইনিং দিছো 50 জনক।
1: আপুনি বহু ঠাইতে এতিয়া বৰ্তমান আপুনি প্ৰশিক্ষণ দি আছে, সেই কথা আমি জানো, আমি সেইবিলাক কথালৈ লাহে লাহে আহিম, কিন্তু তাৰ আগতে আপোনাৰ পৰা জানিব খোজা কথাটো আছিল যে এই যে সত্ৰীয়া পৰিৱেশটোৰ বাহিৰত আপুনি কি কৰে, সত্ৰীয়া পৰিৱেশৰ ভিতৰত কি কৰে, আপুনি বহুখিনিয়ে ক'লে, সত্ৰীয়া পৰিৱেশৰ বাহিৰত আপুনি কি কৰে, আপুনি স্কুলৰ লগতো জড়িত, অকণমান ব্যক্তিগত জীৱনটোৰ কথা কওকচোন।
0: মই বিএছচি পাছ কৰিলোঁ মই 87ত,
1: হয়,
0: গতিকে তাৰ লগত লাগে চাকৰি পালোঁ, বহুত চাকরি ইন্টারভিউ দিছো, মানে ইন্টারেস্ট খুব কম, তারমানে আচ্ছা মোট ঘটনাটো সেইটোয়ে, মই এই গান বাজানোর ইন্টারেস্ট আছিল, মই এই গান বাজানোর কিবা চাকরি ইন্টারভিউ দিছিলো, নাপালো, শিক্ষকতার তাতে এপ্লাই করলো, পাই গলো ভাগ্যত, পাই 92ত পাইছো, পাই আর মোর মনটো ভাল, অবস্থা আমার খুব মানে বেয়া, মই প্রথম চাকরি পাইছো, মোর দাদাও মোটকৈ উপরত, তেওঁ পাওয়া নাছিল, প্রথম মই পাইছো, মই পাইছো, মই মার্চত জানো 92ত মার্চত পাইছো, 31 বছর জইন করেছো, দাদাই জুনত পাইছে, সেই আরম্ভণি
1: অলপমান স্কুলত,
0: মই ডক্টর কে কে দাস মেমোরিয়াল গার্লস হাই স্কুলত সায়েন্স টিচার হিসাবে সোমাইছিলো বৰপেটা ৰোজত, তাৰমানে তাতে এতিয়া আছো, তাতে সায়েন্স টিচার, এতিয়া মই আইচি হেডমাষ্টার হৈ আছো।
1: আপুনিতো আপুনি হেডমাষ্টার বৰ্তমান প্ৰধান শিক্ষক হৈ আছে, কিন্তু তাৰ মতে স্কুলৰ ভিতৰত আপুনি সাংগীতিক পৰিৱেশটো কি কৰিছে?
0: তাতেও মই ল'ৰা ছোৱালী, আমাৰ ছোৱালী স্কুল, তাতে শিকাইছিলো, তাতে শিকাইছিলো ছোৱালীক,
1: আপোনাৰ স্কুলখন মিউজিক টিচাৰ আছে নাই?
0: নাই নাই
1: নাই, ফাং

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতা আৰু থাকে থানা বাংলি বন্তিটি মুপি স্টেট আলম কলেজ মালম লোক আচাৰলি বম চাৰ্লি বাংফু বাংফিয়া তোমা ফাৰমান কাপিকলাং বন ফিজ কিপি নাংনি আকে জয়া বৰচায়া পঠা কলেজ আতোমা ফান দিহিনা নিংকান চুৰিহিনীৰা কইৰা ফৈ কাইৰা ট্ৰক ফাৰমান চিকা কৰোৰ ফাৰুহিনীৰা প্লিৰা লাক চিৰকেপ কেপৰা প্লি আতাংকা গভমেণ্ট আহিন পেন পেচন বন টাংলো ইডুকেশ্যন আহিন আপুকে দ মিনিষ্টাৰ ডক্টৰ ৰনুজ পেগু পাতুমি বাং চুৱালাম ঠিপাচে তাক পন চি কেদাম টাং দিহিনা নিংকান চুৰিহিনীৰা কইৰা প্লি ইংকইৰা ফ ফাৰমান তাক কলেজ আতোমা ফান পাজিৰ পন টাংলো স্টেট গভমেণ্ট পেন কাণ্ডু কাবিৰ চিকা কৰোৰ ঠংকেপ কে দোথলাং আতাংকা কাপিচন পঞ্জী দোথলাং চেতা আসাম এসেম্বলি বাজেট সেশন ইং টন পন্ডেত লতি কে দোথলাং আতাংকা তা পিছন পন পুপুসি মিনিষ্টার পাচি নিলো দিহিন কাদুরি পেন আজক স্টেট পেন মাজক জার্লি বাং আতুমতা কাংতু ইয়াং ডেং কা চার্লি পেন টিকু গ্রক নাং নি পুপুসি স্টেট গভমেন্ট পেন কলেজ আফি কে জক ওয়ান আওয়ার সাই কাপিচন পন আহিন কে চকলিম পেন চেচাক পন লুপুসি আলাংলি ডক্টর পেগু নিজে স্টেট আলং কেকলাং ডং পেন কাংডাং বম কাপা চবাই মিডু আরন কেখাং ফান দিহিন আনাত আরপুকে ড মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়া মিডু হামফাং আসাই খিয়াতুম ফান কার্শিক্রুং কেলাং চারি পনা হুকুম পিপন টাংলো পাতুমি মিডু হামফাং আসাই হেম আলং কাপে দোপন কাচেতং আলং চেতং দুনসি হামফাং আকাম আসাই কাহুমরি পন পেন আপারা টেকনোলজি আসাই পেন মিডু কেডেং পন আহিন আর ডি পিপন সি কাচারি আজাকং আজক পেন মিডু কাপাংরুম আবিদি মাতে মিডু কাপে বাদ পেন স্টেট আফান কাপাং টাং পঞ্জি আহিন আনা চিংবাই পনলো আলাংলি মিডু কমিশনার আসাই হেম আকেথি আসাই খিয়াতুম পেন স্টেট কাপড়ে কাপড়ে আংকাং পেন ভার্চুয়াল আসাই পেন চেতং দুনসি সাই খিয়াতুম পেন চিংকি চেথান পনলো মিডু কিপি কেমেসেন লাপেন কারবার কেকলেম আতুম আফান আকে আই আমিডু আর পু পিপন পিপেন স্টেট আফান মিডু কাপে বাদ কেনাং সত আপু থাকতা আর ডি পিপন লু লাপেন আসাম মিডু কিপি আতুম লাপেন আর মু আফাই আতেং ডেট পিকালাখা আলং আপু নাচাক আবের সি কে দুপন পালাম থেতা আলাংলি মিনিষ্টার জংপন থুলো লাসি লাসো কাচিংবার বে পাংথেক পনসি মিডু কিরুণ কে খাং পঞ্জি আফান কেলাং চারি পন আসাই কে আফ্রাং পেনটা আন সোসে পাংটাং পনাং পুতা আলাংলি হুকুম পিপনলো ওসমান আতুম ডায়েরিয়া মাতে পকাং সিরা কে সোপেন আফ্রাং কে দাম আফাই কাপি জুম পন আফান মাংসি পিনিপেন স্টেট আদাং পিতা ডায়েরিয়া কে খাং অভিযান পেডু পনটাংলো ন্যাশনেল হেলথ মিশন আসাম পেন কাপি দোপন লাসো আসাই আজক পেন ও আর এস লাপেন জিং কাচিপারিডিং কাচিপারি ডেং বারপি বারসো কাচিটি আহেম কেনাং সত লাপেন রাত আতুম আংবং পাচারক্ত কাপে বাদ আপুথাক চেরং চেন আতমন আফান আকেথে আকেং কাম ডেং পনপো কেবাংজি জাখং আচিক্লোনি ফাই থংকেবরা ইসি আর্নি আন কাপে দোপন জিবাংস অভিযান পেন ইসি আং ডেং পিনি আনের লোপর ফাইক্রে ইসি আহু শ্রীভূমি করিমগঞ্জ সিভিল সিএসআই হেম আলং কাং পুপন আমে পেডুপন টাংলো কাচেটং আলং প্রাণময় হামফাং আসাই কি ডক্টর নার্স আশা আসাই কি লাপেন কাপড়ে কাপড়ে আং ডেং প্রাণময় আসাই কি আতুম দা চেতং দুনল কোকরাঝাড়া হাওয়ার আলং পাতুমি হাওয়ার কমিশনার আসাই হেম আলং ইসি ক্রুংচিং সাই আমে পেডুপনলো হালাসামে আলং হাওয়ার আলং কাপিচুন পন বম সরকারি আওয়ার সাই কাচিং থুরা পুথাক বিরতা এন পনলো কোকরাঝার ডেপুটি কমিশনার ডক্টর পি উদয় প্রবীণ সি মে চেপামে ফু পনলো গোসাইগাঁও এমএলএ শুভারাম বসুমতারি বাউখুংরি এমএলএ রূপমচন্দ্র রয় পর্বতঝোড়া এমএলএ মোহাম্মদ আশরাফুল ইসলাম শেখ হাওয়ার কাচারি

0: আর পানামাংরা ইংরুপ ইসেরা মন প্লি মন ফপগে আর জনা বাংকে ইংরুপ ক্যাপ মা ইংরুপ ক্রেসি আংরুপ কে ঠিক দিং পট লা বাংকে আর কে ঠিক দিং বাংকে পুন্ডু না বাং লিংলো লা বাং
1: ওলা সন হেডি সন লো আন্তে দি নাং লিতুম লা কে থাক যাদা পেট আমি আদর কে গছন লো নাং তুম লা কে আপি লা পানা দর নাং জি লা কে লা পানা দর নাং জি পু গছন লো নাং লিতুম মানে কে জর কে
0: কে জর বাংকে নিলি তো মাংকে লি আপে আকে মি আকে লাং নুলো পহু বলতে কার্বি আমা বিনং বলতে ভারই সিজাদু কার্বি আমাং সেটা মাত্র লা এ কোনানিয়া লংলিয়াং ফার তুর চ এ কোনানিয়া রুবালি তুর চট পেতে ভারই সিয়ান থাদু আংকো লাপেনকে লাপেনটা কমছু চট লাং পেতে থেরংনার কেপ থেরংনার কেপরা ফ আনসি আনাসি কাশি জর আঙ্কো পিনি বেসা মে লাগে কেথা কেচারলি পিন কেথা কেচারলি বাংসি নাঙ্গে থন বলতে নিলিতুম আদর কি কমহা মানে কার্বি আর পেরি পাচান গাং তুম দু তুমদা দো পি বাঙা খেয়ে তুম

0: Terok nar kebra po dan si ana si kasi jor po angko pini besa mi lagi ke thak charli pin ke thak charli bang sinang ke thon proti nilitum ador ki koma mani karbi ya peri ke pachan gang tum tu dum da do pri bang khe tu proti nilum pharo ni ra phoket tan nilitum jor de pharo ke thome da jor ke de la son jan nilitum bang
1: ke nang litum bang mani ador ador kapa thik ba ki nang litum la amang ko an ma kang hai ba kang lum la son
0: angko ko an ma ke thak ki sung ki joy la sona lambang sin litumbang ju kiyor bangki
1: kora therang penai ke thaga bangke in arveng jingane lahi ador ke gochon lo nang litum ape ke amange sivet pote ma bon sita in arveng ji ili karbi tum ke mane kachibura therang pen pini pusita thak pulote arthat klong ji ji nang litum gochon lo la ador bangke
0: mane harpia therang bolodangte lake ador bile pikok angko seling khonjari pusami nili tumko an ma ke thak pa mi the lan si nili tum isia dor thik vet ve nili tum ange isia nam thik vet ve a pi lang de a pi yong si mi sen bolte asa po bat che a pi yong si lang tak pati nili tum pa sun tuk anak ado ad nam ta hang ha
1: ante ni nang li than ji ma nang li tum che kloi jon pen ko an si nang li tum tang ka ke long ma ka do ga ve khorot et a phi nang li tum la ke a le lu pu nang li tum che la kha kha ma
0: চেলা চিকলোজন নংকে মানে আপে কে থাক বাংকে ও কাবে ওয়ালিং লো আপে লে থাকলে চিকলোজন নং পাং কয় পাকথং কেপ আন উন থাক বাং দো ও বলো টাংতে চিকলোজন নংকে সুরি কি থম সুরি হিনিরা ইং ভারো ফ আনা কে নিলে তুম আলে ইনি পু ল
1: পান আন কে নাংলে তুম আলে ল প্লে দি আনতে নি পিনে বেঙ্গল অঙ্কাচে থাপ কুপিনে হাইটা দো মাঝে লাপান কে আছে ক্লোজন টিং তা নিলি তুম মানে চে থাপ মানে সেভিং নাং জি চিবি নাং জি
0: প্রাং হোট নিলি তুম চিবি কে চিবি লো সামি নিলি তুম লং লেছে নাম দেল মা নো বাং গাবে থিদেল নো না বাং দোগে দোলা আং নিলি তুম হাজার হিন সুরি কি থমপ্লি আতঙ্কা দোগে দোলা সামি নিলি তুম সাসি গেত্রি লাহাই হুই ক্লেম গেদে আমার
1: রেডিও কার্যু আকর্তে ইংজি রাফান কেথাক পেন্টা আলে দুপু কেনং সট সট আলাম থে নাংলি থান পঞ্জিমা
0: বাংগে মানে পে বলো পে কে থাক বলতে মুনি তুম আনিং আলিং মানে আনিং আলিং মানে বাং হরমুলে থাক ওই দাজি তোমার তুমটা দো লাই তুম বলতে ইলি তোমার লঙ্কে কে নু নাই তুমলো মেসেন বলতে আলাং আমি থাং ফান আলেলো মেসেন বলতে আলাং লি আলাকে থাক বাং ফু বাং সে আলেলো মানে ফারো হিনি আহন নাম দেট প্যান ফারো ফ আলাং লি লং বলো তাংতে আলাং লি আরুলে আদর মালু লে আলে আবে সেটা ফারো ইসি আলাং লি আলে দলো লান বলতে আবাং ফু তিন তালা সন জানিং দো প্রতি ইলি তোমা লংকে নাং চিং থুর পিগলা
1: ও চিং থুর পিগলা আলে ব্যাংকে দো আথেমা কারবিয়া পিয়া আলি কে কে নামা ব্যাংটা নন মাত কে কারবিয়াং লংকে দো ও আদর দা থেতান
0: আদে দা আদর থেতান লাসি লাসি আনু তিনা বাং ফু মা বাং আনু তিনা করতে তুম সামি থাক জিয়া তুম পরেতে থাক দেত সিগেমে নিলি টেং বলতে নিলি তা নিলি মে থাং জং জুং নিলি নিং ঘাং থেক টিক পেনসি নিলি লাদাক নন ভেভিং বলং তা নিলি কিলুদুন নিলি কিলুলুন গেছেনকে নিকান ফারুকরি সিরকেব্রা থেরক সিরকেব্রা ফা হো তারা লাংসলং ফেস্টিভেল বিলং সিংলি মানে ইহা সুটকে নিলি হেদি একদম মেম্বার সিয়ার যাতা নিলি আবেলা আবেলাং যাতা হেদি নিলি হেম সে থাকবো আমি হে নি সিবাগালি লং দুন জিমে নে পমা নিলি বাংথা ডাক্তারা লাসো লং দুন সিনিলি হুদা কম্পিটিশন লং দুন লং দুন ল কাছে কাছে পাতি লং লং দুন ল নম্বর হিনি আং দেং
1: সিনি লাংলি কাছে পাতি লংটা
0: ও হালা ডাক মে মাসিং কি নিলি নিলি ফাই দিলা ভিভিং লা ক্লিয়ার দাবা ভিভিং আ তুমে ও মুকে ঠেক সের বসি নিলি ফানা দেল তাসানো তিন করতে আমি থাংবর ই রেপ বলতে ঠেক বিজি সপ্তাহ কো নাং চান বম লাং নাং খাই বম লাং মা বসি তাসি গা দো বে আকর তিন মান তা বর ইহুর নেই লা থেরাং থাক বো বাংকে কারবি পি বাংহে বর ইহুর নেই মা বসি নি নি মা কার
1: কারবি পিন দেং সুম পটা চান বম ও
0: চান বম পো
1: নি নাং লি কে থান আলাম কে লাগে কে মে পিক আলাম লো বন সিটা আপর আলাম দো কক আপসি নাং লি হাজার আলা আকাম চিবি তে কাং কক পেন্ডাক অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি স্টুডিও লং কে বাং থেক ফানাং লি ফানাং

কি মনের কথা বটিয়ালিরে। তাই যখন বাগানত কামলে যায় সিদিনট পাক এটা মারি অহাটো তার জীবনের নিয়মিয়া রুটিনের মাজর এটা জরুরি কাম বলে ভাবি লৈছে। কিন্তু তার লগর কেজনের উৎপাতত সি তাই উচর চাপিবই নয়ারে। সি লাজ পায় দূরের প্রায় আঁতরি আহে। তেতিয়া সি বর অমায়িক লড়া, সকলোরে আপদে বিপদে সহায় করবলে আগবাড়ি যায়, ডাঙর কথা কেতিয়াও নেপেলায়। এজন ডেকা লড়ার যিবোর গুণে গাভরু এগারীর হিয়াত প্রেমর প্লাবন আনিব পারে, সেই সকল গুণে সি সমৃদ্ধশালী। দিন বাগরিল, প্রকৃতিয়ে ঋতু সলালে, শাওনের পথার রুই শেষ হল, ভাদর মাহ সোমাল, পথারব গাঢ় সেউজিয়া রঙলে পরিবর্তন হল। পথারের টিলাত নৈ পারত কহুয়া ফুল ফুলিলে, মেঘালী আকাশে নীলা রঙের চাদর ললে। কহুয়া ফুলা দেখি ফুল মিনি মিনি শিলাহতর দেহ মন হাতখন আটখন করিলে, কিয়নো সিহতর মরমর করম পূজা সমাগত। বুধুয়া নতুনক ঝুমর গাবলে শিকিছে, জিলালে মাদল বজাবলে শিকিছে। এইবার সিহতর লাইনের নিমায়ের ঘরত করম পূজা আয়োজন করেছে। করম পূজার নির্দিষ্ট দিনের সাত দিন আগর প্রায় জবা তোলার আয়োজন চলি আছে। এইবার মিনিয়ে কর্মতি হয়ে করম পূজার নিয়ম মানি চলিম বলে জবা তুলিলে। জয়ার পঞ্চশস্য সুন্দরভাবে গজালি ওলাবলে প্রতিগী কর্মতিয়ে নিয়ম মানি চলিলে। বাগিচার লাইন সমূহত এতিয়া ঝুমরের চিপচিপ বর্ষা, বতাহত মাদলর শব্দ। এই সাতটা দিন প্রতি সন্ধ্যা নিমায়ের চোতালত জাৱা জাগরণ চলি আছে। মুঠর ওপর এক উৎসবমুখ পরিবেশ সমগ্র বাগিচার অঞ্চলতে বিরাজমান। মিনির দেউতাকেও সন্ধ্যা হাড়িয়া অলপ গিলার পিছত মাদলটলে আখরা করে। ভাদর মাহর শুক্লা একাদশী তিথির দিনা নিমায়ের চোতালত নামি আহিল ঝুমরের বন্যা। আখরা বন্দনা করে সরস্বতী মাগো বলি প্রথমে বন্দনা ব্রজ নারী। বুধুয়ার সুললীল কণ্ঠয় আখরা মন্ত্রমুগ্ধ করে তুলিলে। তার গীতর তালত মিনিহত বতাহত নিজ লয়লাখর ছন্দে হালি জালি নাচি বাগি মতলি হওয়া কহুয়া বনের দরে আত্মহারা হয়ে পড়িল। শুক্লা একাদশী জুনের জোনাকত স্নাত সিহতর তাম্বরণিয়া মুখবুর উজলি উঠিছে। বুধুয়া আর মিনির গোপন কথাব বতাহত উড়িল। ইয়ার পিছত বর বেশিদিন মিনি আর মাকর ঘর থাকিবলে নেপালে। তার কথামতে তাই মাক দেউতাকর অবাধ্য হয়ে তালৈ পলাই আহিল। কেউ কিছু নথকা বুধুয়ার মাতৃয়ে সমাজক সাক্ষী করে বুয়ারী হিসাবে মিনিক আদরিলে। একমাত্র জিয়ারি মিনিক মাক দেউতাকেও ক্ষমা করে দিলে। সরপরাই এখন ঘরের সকল কাম নিয়ারিকে করবলে শিকি লওয়া মিনিয়ে নতুন ঘরখনত বিশেষ কষ্ট করবলিয়া নহল। খুব কম সময়ের ভিতর শাশুয়েকর সকল সুবিধা অসুবিধা বুঝি উঠিল। ঘরের সকল কাম বন সামরি বাগিচার কামলে যাব পারিছিল। পাকৈত দেখি শাশুয়েক সুখী হয়েছিল। মিনি ঘর ধরা ছোৱালী, এই কথা বুঝি উঠিছিল। অন্তর ভরি তাইক আশীর্বাদ দিলে। সিহতর যুগ্ম জীবনের সাক্ষী হিসাবে লালা সিহতর মাজলে আহিল। তাই লালাক শাশুয়েকর হাতত গতায় কামলে যায়। লালার হাঁহি কান্দনে সিহতর সংসার সুখেরে ভরাই দিলে। সি আইতাকর হাতত ধরি এখোজ দুখোজক খোজকাড়িবলে ললে। তাইক মা মাতিব পৰা হল। কিন্তু এদিন সিহতক সুখর সাগরত পেলায় বুধুয়ার মাক পৃথিবীর মুখ মায়ার মুক্তি ললে। তার কিছুদিনের পিছতেই বুধুয়াই দ্বিতীয় সন্তানের মুখ দেখিলে। এইদরে সুখ দুঃখর মাজত সিহতর জীবনযাত্রা চলিল। কেতিয়াবা দুখর ভর বারিষা, কেতিয়াবা জিলমিল রোদর হাঁহি। নিজের ভরণ পোষণের বাবেই মকরায় বোয়া জালটু করবাত ছিঙি যার দরে তাইরও মরমে বান্ধি রখা সংসার জালত ঘুলে ধরেছে। উরহি গছর উর বিচারি পোৱা নাই তাই। আজিকালি তাইর মরমর মানুষজন ঘর দেরিকৈ আহে, মুখত মদর গোট। তাই কিবা সুধিলেও উত্তর নিদিয়ে, বেশিকৈ সুধিলে তাইক শারীরিক অত্যাচার চলায়। সিহতর পাঁচমহিয়া কেঁচুয়াটো খবর দিন ধরে সি এবারলৈও তার মুখখন ভালকৈ চোৱা নাই। ঘরত কেঁচুয়া রখার মানুষ নথকার বাবে তাইর কাম বন্ধ হয়ে আছে। তথাপি মাঝে মাঝে যায় সিরিজ গছর ছাঁতে কেঁচুয়াটো খুয়াই থৈ তাই পাত ছিঙে। সেইদিনা কেঁচুয়া রখার বাবে ডাঙর লড়াটুক স্কুল যাওয়া বন্ধ করায় বাগিচালে লৈ যায়। সেই কারণে এদিন স্কুলের শিক্ষকর পৰা গালি শুনবলগা হয়েছিল। নিজেতো কম বয়সত বিয়া করায় লড়া ছোৱালী মা খুলি, এতিয়া লড়াটুকু সেইবাতে নিব বিচারিস, তাক অন্তত মানুষ হবলে দে। এইবোৰ কথা বুধুয়াক তাই কব পৰা নাই, কারণ দুপর রাতি ঢলং পলং হয়ে আহি মাত্র বিছনাত পৰি দিয়ে।
এতিয়া তাই কেৱল তাৰ শাৰীৰিক ক্ষুদ্ধ নিবাৰণৰ একমাত্ৰ আহিলা।

0: কারণে হাঁহ কুকুৰা পালন কৰি থাকে। হাঁহ কুকুৰা বুলি কোৱাৰ লগে লগে তার সতে আর অন্যান্য নতুন নতুন চৰাইও কিছুমানে পুহিবলৈ লৈছে। আৰু এটা হৈছে বিজ্ঞানসন্মত, যাক আমি ফার্ম বুলি কওঁ, বিজ্ঞানসন্মতভাবে পালন করে। গতিকে এই তার মাজতো কিন্তু যিমান সচেতন হলেও কৰবাত নহয় কৰবাত হাঁহ কুকুৰা পালকসকল অকণমান এই সময়ছোৱাত গ্রীষ্ম বর্ষা এই সময়ছোৱাত অলপ ক্ষতির সম্মুখীন হবলগীয়া হয়। গতিকে তার বাবেনো কেনে ধরনের সাবধান হব, বা অতিমাত্রা তাপ উষ্ণতা আর্দ্রতা এইবিলাকে কেনে ধরনের বেমার আজারের সৃষ্টি করব পাৰে সেই বিষয়ে আমি পাতিবলে আজি আরম্ভ করছো। পোনপ্রথমে মই শাহজামান আলী ডাঙরিয়াকে সুধিছো যে আপনাদের যখন হাঁহ কুকুরা পালক আছে তেওঁলোকৰ ফালৰপৰা কেনে ধরনের সমস্যা এই সময় বেশিকে হয় আপনাদের দেখা পায়?
1: আসলে গ্রীষ্মকালীন যেটা কি সিজনটা আরম্ভ হয়ে যায় লগেলগে গ্রীষ্মকালীন হওয়া মানে কি উত্তাপটো বাড়ি যায়। উত্তাপটো যেটা বাড়ি যায় তার কেবাটাও কারক আমি দেখিবলৈ পাওঁ হাঁহ কুকুরা চৰাইবিলাকৰ উপর প্রতিকূল প্রভাব পড়ে। প্রথমতে আহিব যে ইন্টেস্টাইনাল গাট হেল্থ, যেটা

0: গ্রীষ্মকাল জৈব সুরক্ষার ক্ষেত্রে কিনা অতিরিক্ত সাবধানতা লওয়া দরকার নাকি?
1: সেই কথাটো হয়েছে যেহেতু ভালনারেবল হয়ে থাকে, যেহেতু গ্রীষ্ম কারণে তাপর ফলত সিহত ইমিউনিটিটা কমি যায়, ইন্টেস্টাইনটো তারমানে অর্গেনিজম সোমার কারণে ফেভারেবল হয়ে থাকে, গতিকে এই কথাবিল চিন্তা করি গতি বেমার আজার যাতে নহয় তার কারণে আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করব। এক নম্বর হয়েছে পালিখিন অহার লগে আমি সেই ঠান্ডা পানির ব্যবস্থা করব। আজিকালি অবশ্যই একটা কাম করে পালিবিল যেটা আহে তা টিয় এডোখরকে হলেও ভিতর সুমাই দিয়ে, কারণ এটাই টিয় এডোখর যেহেতু পানি যথেষ্ট পরিমাণ থাকে অল্প অল্পকে খুটি পেলায় হলে পানি যাতে পায় বডিটো যাতে ডিহাইড্রেশন নহয় সেই কথাটা চিন্তা করব। আর পালিবিল যেটা থাকে অনার কারণে আমার যখন পালক আছে পালকবিল যদি খুব ভাল ধরনের লক্ষ্য করে তো গম পায় যে আসলে ডিহাইড্রেশন হয়েছে না নাই। যেটা পায়খানা করে পায়খানার পিছফালে যদি চাও আমি ডিহাইড্রেশন হলে তাত লাগি ধরে অল্প ডাঁত হয়ে যায়, শুকান শুকান পায়খানা করবে, জুলিয়া নহয় বা নর্মেল যেটু হব লাগে সেটা নহব, সেটা দেখিলেও গম পাওয়া যায় যে আসলে ডিহাইড্রেশন হয়ে আছে,
0: পানির পরিমাণ কমিছে
1: কমিছে। গতি পোয়ালির ক্ষেত্রে সেটা আর একটা কথা মানে কব লাগবে ইয়াতে যে আমি যেটা ফিড দিই ফিডটোর টাইমিংটা চেঞ্জ করব লাগে। আর বহু পালকে তারমানে আগতে যে ধরনের দিছিলে নটা বজাত দিছিলে বারোটাত দিছিলে বা তিনটাত দিছিলে তিনবার ফিড খুয়াইছে, ঠিক তেনেকুৱা ধরনের ফিডটো দিলে তারপর মর্টেলিটি বাড়ি যাব, অর্থাৎ মৃত্যুর সংখ্যা যেটু মৃত্যুর সংখ্যাটা বাড়ি যাব কুকুরার। এইটা কমাবর কারণ কারণটা হয়েছে যে যেটা আমি ফিডটো খাও খাওয়া খাদ্য খাওয়ার লগে আমার ভিতর উষ্ণতা বৃদ্ধি হয়ে
0: যায়,
1: এমনি বাড়ি আছে সহ্য করব পৰা নাই, কুকুরাবিলাকে বুঝি নাপায় এইবিল কথা, যেটা খাদ্যটো দিম আহার দিম দিয়ার লগে সিহতে খাব আরম্ভ করে দিব, ফলত সিহতর ভিতর আর উষ্ণতাটা বৃদ্ধি পায় যার ফলত মর্টেলিটি বাড়ি যাব। গতি আমি যেটা ফিডটো দিও তার ফিডিং টাইমটা আমি এডজাস্ট করব, একবারে রাতেপা দিব লাগিব চারিটা পাঁচটা মানতে দি পেলায় আমি দুপুরিয়ার ভাগত অকল পানি দিয়ার ব্যবস্থা করব, ঠান্ডা পানি যাতে পাই থাকে, তারপর গিয়ে আমি সন্ধ্যার ফলে আমি নেক্সট ফিডটো দিলে
0: অকমান পাতলিয়াকে
1: হয়।
0: কিন্তু এনেকুৱা সময়ত এনে বহু হাঁহ কুকুরা পালকে এনেকুৱা কুকুরা পালকে এনেকে ভাবিবও পারে যে দানার পরিমাণটা যদি পাতল করে দিও কমাই
1: দিন, দানার পরিমাণ কমার কথা অহা নাই, ফিডিং টাইমটা চেঞ্জ করার কথা
0: আছে,
1: যে ফিডিং টাইমটা চেঞ্জ করব লাগিব। আর নিউট্রিশনিস্ট বিলাকে যেটা দানা বনায় যখন দানা কিনি খুয়ায় তার ফর্মুলেশন করতে এই কথা চিন্তা করা হয় যে এটা সামার সিজনত কেন ধরনের ফিড বনালে তারমানে প্রোডাকশনও হেম্পার নহব আর গরমের পর কিছু পরিমাণে বাঁচি থাকি পড়ব, এই কথাটা চিন্তা করিয়ে ফিড ফর্মুলেশন করে সেইটা বারো বেলেগ চেপ্টার, সেই আমার পশুপালক সকল চিন্তা করে তাত কোনো লাভ নহব, কিন্তু টাইমিংটা চেঞ্জ করব যে আর্লি মর্নিং খুব লাগবে আর একবারে সন্ধ্যা বেলি দুপুরের সময় খুব
0: ঘর দুপুরে খুব গরম
1: গরম খাদ্য দিয়াটো ভাল কথা নহয়।
0: আর আমি দেখিছো যে আমার যেবিলাক ব্রয়লার কুকুরার আমার ফার্ম থাকে তাতে পোয়ালিবিলাকক তাপ দিবর কারণে অতিরিক্ত তাপ দিবর কারণে ব্যবস্থা করা হয় অতিরিক্ত তাপ দিবলে, গতি এই সময়সাত সেটু অতিরিক্ত তাপটার কথা কি কব?
1: সেটা ডিপেন্ড করব যে শেডর ভিতর টেম্পারেচার কিমান আছে, তারমানে সিহতো বডি টেম্পারেচার তেতিয়া লাগে 35 ডিগ্রি সেন্টিগ্রেড কোয়া হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু 37 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি আমার এই কন্ডিশনত হট হিউমিড এরিয়াত আমি 37 আসলে দিলে ডিহাইড্রেশনে হওয়া দেখা পাও প্র্যাকটিক্যালি, তারমানে এই 37 ইউনিভার্সেল 37 ডিগ্রি টেম্পারেচারটা ভাল পোয়ালির কারণে বা 95 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু প্রশ্নটা হয়েছে কি হট হিউমিড হওয়ার কারণে আমি 3-4 ডিগ্রি টেম্পারেচার বেশি ফিল করো, তাহলে আমার ইয়াত যদি 32
0: ফিলস লাইক বলে আহে
1: ইয়াত যদি 32 হয় বেলেগত 36ত যিমান ফিল করব আমি সেম 32 ফিল করি, গতি আমি বিচার যে 33-34 মানত যদি রাখিব পারে প্রথম অবস্থা সেটা ভাল, যদি ওয়েদার টেম্পারেচারটাই তেনেকুৱা আছে 33-34 তেতিয়াহলে এডিশনাল হিট দিয়ার কোনো প্রশ্ন নাহে আর অতিরিক্তভাবে আমি তাত তাপ দিয়ার কোনো প্রশ্ন নাহে, কিন্তু যদি দেখো যে ভিতর টেম্পারেচারটা কম আছে তেতিয়াহলে আমি অতিরিক্ত তাপ দিব লাগিব গরমের দিন হলেও, এটা রাতেপুৱাৰ ভাগত যদি ঠান্ডা হয়ে গেছে তেতিয়াহলে আমি অল্প তাপ দিয়ার ব্যবস্থা করব লাগিব।
0: এতিয়া এখানে আমি কুকুরাক লৈ পাতি আছো, ঠিক তেনে যিবিলাকে হাঁহ পালন করে হাঁহর বাজার আমি দেখিবলৈ পাওঁ মাংসর বাজারত হাঁহর চাহিদা অকমান শীতকালত বেশি হয় সাধারণত, যেতিয়া পকা ধান ওলায় নতুন নতুন ধান হাঁহে ঠুটিয়াই খায় তেতিয়া তেল বাঢ়ে বুলিও কয়, কিন্তু আমি দেখিবলৈ পাওঁ যে তেনেকুৱা কথা নহয় আসলে গোটেই বছর জুড়ি হাঁহর মাংস থাকেই বাজারত, হাঁহর ক্ষেত্রে কি কব হাঁহর কেনে ধরনের যত্নের ব্যবস্থা আছে বা কেনে ধরনের সমস্যা বেশিকৈ দেখিবলৈ পোৱা যায়? হাঁহর বড় সমস্যা দেখবলে পাওয়া না যায়,
1: হাঁহর সমস্যা আছে একটাই যে গরমত হাঁহর

0: গ্রাহক পরিক্রমা আর স্বাস্থ্য বিভাগের অন্তর্গত জেলা সুরক্ষা বিষয়ে অভিযান চলায়। আরক্ষীর উপস্থিতিত চলা এই অভিযানত বিক্রির মজুত রাখার ফলত বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে নাকি সেই বিষয়ে বুঝল হয়। পরিদর্শনকালত কেবাগী বিষয়া উপস্থিত থাকে। আমার এটার বাতরি ইমানতে শেষ হল। পরবর্তী বাতরি কাইলৈ পুৱা 7:05 শুনবলে পাব।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু সাধক সুন্দৰৰ।